নমস্কার শ্রোতা রংনি অনুরোচনী অনুষ্ঠান নিহুরং প্রসার নুক্ত অকটাই মানাক সবেজনকে 30 মিনিট আর 40 সেকেন্ড APJ আব্দুল কালামনি এই পেন করসাই লেখায় অনুষ্ঠান চংট প্রকৃত শিক্ষান মরদনে মর্যাদা বাড়িও আর উনি আচরণ আর উনি ব্যবহার সিন উনি আত্মসম্মান মন বাড়াই লেখাও অনুষ্ঠান সিতাই নাথুনা ভাই প্রথমত এন অপর্ণা কোষ্ণে হুড়াংসি সাইজা নাথুনলা ফানকে অনুরোধী শ্রোতাজ্রং রুবিলা তাপস তনুশ্রী ময়না হরিদাস লোহিতা আর অরংনি সাঁড়ালুকাটা

অপর্ণা কোশনে সাই অনুষ্ঠান ছিয়া পাড়ং নাথং হা তাই নাথং বিপুল দাহিং কোশনে খুরাং সে সাই যা নাথনি লাফানকে অনুরোধী শ্রদ্ধা জ্রং পরিটুক জয়ন্ত দুলি হেনা অম্লান প্রভাস আর অনামিকা

নৃপেন্দ্র কোষনে খরাংসে চাই নাটনি লাফানকে অনুরোধিনী শ্রোতাজ্রুং বিচিত্র পরিমল প্রভাতী নয়নিকা দীপান্দিতা মূর্ছনা অর্চনা অহল্যা আর অরুণী আমায় আওয়াতা নাটন শ্রোতাবারে চাই যা।

অনরচানী অনুষ্ঠান ইনুফুরাঙ্গা পারং নাথং তংটো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি অনুষ্ঠান সে নাথুইলা ফান্তানে কস কসারি গেসেকান আজং রাপাবো গেসেকান এ চাইজানে অনুরুদ্দিন শ্রোতাজং রূপক মহিমা সনিতা দুর্যোধন অর্জুন বানেশ্বর আর কতিল্য নাথুং শ্রোতা চাইজা।

তাই অনুষ্ঠান ছিল পাওনি নাথনি লাখত অনিমেষ গছনি ফ্রান্সি চাই নাথনি লাফাংকে অনুরতি শ্রতাজরং প্রিয়নাথ লভিতা উখারানী গোবর্ধন জেবাসুরী আর অরংনি সাঁড়ালু।

অনুষ্ঠান শেষে আপার উনি রাত্রি লেখা তো ইসরা তাতে নিয়ে অনুরোধছি টিভি কেরানি কোচ নিউ ফ্রান্সিস চাই নাথুনি লফানকে অনুদিন শ্রতাজং প্রদীপ প্রসন্ন প্রতাপ পণিমায়া পণিবালা পূর্ণিমা প্রীতিরাজ পুষ্পক নাথুন শ্রতা সাইজা।

সময় দাওয়াল নি চিকিং কলাচি বাজি ওহা ইয়ান আকাশবাণী থুরা তালা দুসগমন সময় রঙ দন সিমাং বুনখামে দিল্লি স্টেশন নি প্রোগ্রাম রঙ খোনা শোনা মানা হা আর ইয়ারং বাক্সা দাওয়াত থামনা দুসগমন প্রোগ্রাম রঙ বা